0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: यति जेल श्रोताहरूले स्वच्छ भारत अभियान विषयमा केही जानकारीहरू पाउनुभयो र अब केही क्षण हाम्रा श्रोताहरूलाई फिल्मी गीतहरू सुनाएर मनोरञ्जन गराउनेछौँ। यो पहिलो फिल्मी गीत रहेको छ दिल है तुम्हारा फिल्मबाट, अल्का याज्ञिक अनि उदित नारायणको युगल आवाजमा। सङ्गीत रहेको छ नदिम श्रवणको, भने शब्दहरू रहेको छ समीरको।

বিশেষ খবর হলো, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী জ্বালানির দাম নিয়ন্ত্রণে আগামী 4 মাস 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন G7 গোষ্ঠীর। দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে নিষেধ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশের ভোপালে রাজ্যস্তরের গোপালক সম্মেলনে যোগ দেবেন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অভিমত ব্যক্ত করেছেন। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারতের কুমকুম মোহত সোনা জিতেছেন। 17টি সোনা সহ 77টি পদক নিয়ে ভারত তালিকার 5ম স্থানে। পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ এই ভারত। এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করবে বলে তিনি মত প্রকাশ করেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী আজ শিকাগোতে আর্চার ড্যানিয়েলস

মিডল্যান্ড এডিএমের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হুয়ান রিকার্ডো লুসিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তারা ভারতে এডিএমের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। বিশ্বব্যাপী জ্বালানির আকাশচুম্বী দাম কিছুটা কমানোর লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে প্রথম 20 দিনেই বিপুল পরিমাণে ডিজেল ছাড়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ইউরোপীয় দেশগুলি তাদের মজুদ থেকে ডিজেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে। ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে গতরাতে আলোচনার পর এই ঘোষণা করা হয়। G7 গোষ্ঠীর অন্য দেশগুলির নেতারাও ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন। ফ্রান্স জানিয়েছে, আন্তর্জাতিক শক্তি সংস্থা IAEA তেল ছাড়ার এই বিষয়টি নিয়ন্ত্রণ করবে। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো অনুমান বা তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। আমিরশাহির অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি GCAA জানিয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রেখে ঘটনার তদন্ত চলেছে। তদন্তের ফলাফল বা গতিপথকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিস্তারিত তথ্য বা প্রচলিত দাবির বিষয়ে এখনই তারা মন্তব্য করবে না। তদন্ত চলাকালীন কর্তৃপক্ষের অনুরোধে ফ্লাই দুবাই তেল আভিভগামী তাদের বিমান পরিচালনা সাময়িকভাবে স্থগিত রেখেছে। দুবাইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ঘাইদ আল ঘাইদ জানিয়েছেন, সেদিন ওই বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন এবং তাদের যথাযথ দেখাশোনা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচারের সঙ্গে কথা বলেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানের সহকারী চালকের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভবপর হয়। সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে কমনওয়েলথভুক্ত দেশগুলিকে নিয়ে সাম্প্রতিক 69তম সংসদীয় সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। এই সম্মেলনকে ইতিবাচক উল্লেখ করে বিধানসভায় তিনি বলেন, সংসদীয় কাজকর্মে দেশের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও অবস্থান সঠিকভাবে তুলে ধরাই ছিল তাদের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালের আজকের দিনেই সূচনা হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিজের মতামত ও বার্তা তুলে ধরেন, ভাগ করে নেন বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয় নিয়ে তার চিন্তাভাবনা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মধ্যপ্রদেশের ভোপালের ভেল দাসেরা ময়দানে রাজ্যস্তরের গোপালক সম্মেলনে যোগ দেবেন। দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে প্রসারের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশুপালনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা মহিলা পশুপালকদের সম্মানিত করবেন শ্রী শাহ। এছাড়াও তিনি ডক্টর ভীমরাও আম্বেদকার কামধেনু যোজনার সুবিধে প্রাপকদের হাতে অনুমোদন পত্র তুলে দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নিখুঁতভাবে রোগ নির্ণয় নিরাময় সহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সোসাইটি অফ রোবোটিক্স সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে গতকাল মন্ত্রী বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানো সায়েন্স প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলবে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে, তেমনি ভবিষ্যতে রোবোটিক মেডিসিন, রোবোটিক এন্ড্রোকিনোলজি এবং রোবোটিক কার্ডিওলজির মতো বিষয়গুলিরও উদ্ভব হতে পারে। রাজস্ব গোয়েন্দা নির্দেশালয় DRI মহারাষ্ট্রের 3টি জায়গায় সম্প্রতি তল্লাশি চালিয়ে 4টি হাতির দাঁত ও তা থেকে নির্মিত সামগ্রী, 1টি চিতাবাঘের চামড়া, 2টি প্যাঙ্গোলিন, 3 কেজি বাঘের হাড় এবং 2টি বাঘের দাঁত উদ্ধার করেছে।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: तो श्रोता साथीहरू, आजको हलो खर्साङको अङ्क यतिमा नै अन्त हुन्छ। आजको यस प्रस्तुतिमा हामीसँग जोडिनु हुने सम्पूर्ण श्रोता साथीहरूलाई हार्दिक आभार व्यक्त गर्दै, आजको हाम्रा कुराकानी, जानकारी र प्रस्तुत गरिएका गीत सङ्गीतहरूले हजुरहरूको दिनलाई केही खुसी

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: 75,000 सहकारी डेरिया गांवों में बनाएंगे और 46,000 डेरियों को मजबूत करेंगे। 75,000 नई डेरिया बनाने में सबसे ज्यादा डेरी मेरे मध्य प्रदेश में बनने वाली है।
1: সরকার তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী চক্রের মূল চক্রী নভপ্রীত সিংকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে। দেশের তদন্তকারী সংস্থাগুলির এই সাফল্যের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নভপ্রীত সিং নবাব ভির্ক নামে ভুয়ো পরিচয় ব্যবহার করে তুরস্কের নাগরিকত্ব নিয়েছিল এবং আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার করত। তিনি বলেন, তদন্তকারী সংস্থাগুলি একের পর এক তথ্যের পর্দা সরিয়ে তার আসল পরিচয় উদ্ঘাটন করে এবং তাকে তুরস্ক থেকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। মাদক পাচার ও অন্যান্য অপরাধের একাধিক মামলায় নভপ্রীত সিংকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র জাতীয় বস্তু আঘাত হানার পর 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ এক এক্স বার্তায় জানিয়েছে, এমটি কাজিমা 3 জাহাজে থাকা 5 ভারতীয়কে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসার জন্য দূতাবাস সমন্বয় সাধন করেছিল। উদ্ধার অভিযানে লাগাতার সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে দূতাবাস। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়েছে, এগুলিতেও ভারতীয় নাবিকরা ছিলেন বলে জানা গেছে। ভারত মুক্ত বাণিজ্য সম্পর্কের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলছে যা ভবিষ্যতে বিশ্বের প্রায় 75-80% অর্থনীতিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। আমেরিকার শিকাগোতে ইউএস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারত বাণিজ্যিক আলোচনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং কয়েকটি দেশের সঙ্গে বর্তমানেও আলোচনা চলছে। 2014 সালের আগে ভারত এমন কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছিল যাদের সম্মিলিত জিডিপির পরিমাণ ছিল প্রায় $10 trillion। গত 4 থেকে 4.5 বছরে ভারত 31টি উন্নত ও উন্নয়নশীল দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। এই দেশগুলির সম্মিলিত জিডিপির পরিমাণ প্রায় $60 trillion। এছাড়াও প্রায় $15 trillion অর্থনীতির দেশগুলির সঙ্গে আরও 6 থেকে 8টি বাণিজ্যিক আলোচনা বর্তমানে চলছে। শ্রী গোয়েল বলেন, এই বর্ধিত বাণিজ্য নেটওয়ার্কের ফলে ভারত বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারবে।
2: 2014 के पहले हमारे पास फ्री ट्रेड एग्रीमेंट्स कई देशों के साथ थे और वो सब छोटे छोटे देश थे अभी था, और कुल मिला के जितने देशों में हमारे फ्री ट्रेड एग्रीमेंट्स थे उनकी आज की अगर हम अर्थव्यवस्था देखें या जीडीपी देखें तो $10 trillion की। गत 4-4.5 वर्षों में हमने 38 और देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट करने का निर्णय लिया। 38 डेवलप विकसित देश और उन सब की अगर जीडीपी का आंकड़ा ले तो वो $60 trillion।
1: জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে নতুন দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা বলবৎ করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। এক নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত, জনসমক্ষে ভাষণ বা স্লোগান দেওয়া, বিক্ষোভ মিছিল করা বা ধর্ণা দেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো বিক্ষোভসূচির অনুমতি দেওয়া হয়নি, জেলা পুলিশের কাছে কোনো বিক্ষোভের বিষয়ে পূর্ব তথ্য আসেনি। তবে পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করেই আজ কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস জনতা পার্টি আগামী 10ই অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্ধ্রপ্রদেশে সত্যবেদু মণ্ডলের শ্রী সিটিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার ভেতরে এই বিস্ফোরণ ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আজ 5টি সোনা, 2টি রূপো ও 2টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বর্তমানে মোট 85টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও সরাসরি জায়গা করে নেওয়া হয়েছে এর সুবাদে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চংসং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ভারতীয় কুস্তিগির আমন সেহরাওয়াত। কুস্তিতে মহিলাদের 53 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভারতের অন্তিম পাঙ্ঘাল রূপো পেয়েছেন। পুরুষদের 97 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মঙ্গোলিয়ার গানখুয়াক গানবাতারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক পুনিয়া। সুজিত কালকাল এবং আমনের স্বর্ণপদকের

0: ফ্রিস্টাইল কুস্তিতে এটি ভারতের তৃতীয় পদক। পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। গল্ফ তীরন্দাজিতে আজ আরও দুটি সোনা জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। গল্ফে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছেন প্রণবী আর্শ, তীরন্দাজিতে সোনা পান কুমকুম মোহাদ। তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশীয় ধীরাজ বোম্বাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণপদক জেতায় ভারতের পুরুষ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, এই জয় প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের ও আনন্দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, দেশের জন্য এ এক আনন্দের মুহূর্ত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, অর্থনৈতিক সহনশীলতাকে সামাজিক সহনশীলতা থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তি সহনশীলতার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে উপরাষ্ট্রপতি বলেন, ঐকমত্য, অন্তর্ভুক্তি এবং জনমুখী নীতি নির্ধারণের মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যেতে পারে। সুস্থিত বিকাশের ভিত্তিও এগুলি। রাষ্ট্রসংঘ ভারতে 1,86,000 কোটি টাকা ব্যয় গ্রিন এনার্জি করিডোর ফেজ থ্রি বা জিইসি থ্রি প্রকল্পের অনুমোদনকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার এই প্রকল্প দেশের মানুষ ও অর্থনীতির জন্য বড় সুফল বয়ে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা পেতে $20,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে এমন 50 দেশকে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। তবে ভারতকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভুটান ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে 352 রানের জয়ের লক্ষ্য রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে ভারত। 87 বলে দুর্দান্ত অপরাজিত 129 রান করেন কে এল রাহুল। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 11 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে 83 রান করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উন্মাদনা গোটা স্টেডিয়ামে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। দিল্লিতে 163 ধারা জারি প্রশাসনের পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এশিয়ান গেমসে 21 সোনা নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এল ভারত। খবর শেষ হল। এরপরের খবর 7:50 স্থানীয় সংবাদ।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: समाचारपछि पुनः स्वागत छ श्रोताहरू। हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अबको क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: श्रोताहरू, हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ र अघिल्लो क्रममा सुनाइरहेका छौँ फिल्म थरकबाट यो गीत अरिजित सिंहको आवाजमा।